0: ভূষণ বিদিশাপতি মহারাজ অগ্নিবীর ভ্রমণ উৎসবে
1: বধাবে ভূষণ
0: বিদিশাপতি মহারাজ অগ্নিবীর ভ্রমণ উৎসবে বধা রে।